0: শুনলে চাষর হাল।
1: ছতু চাষ সরল এবং লাভদায়ক। পাল ছতু 12-15 দিন এবং ঢিঙ্গিরি ছতু 20-25 দিন মধ্যে স্বল্প খরচে অমল হুয়ে। ভূমিহীন, নামমাত্র এবং ক্ষুদ্র চাষী ঘর বাড়িতে 12,000 টাকা বিনিয়োগ করে 1200 বর্গ ফুট রু মাসিক 15,000-18,000 টাকা রোজগার করে। তবে এ দিগরে অধিক জাণিবা পাইঁ অম্বাসী অনুদান প্রাপ্তরে কার্যকারী হেউতবা সিবিসাই বিকাশ প্রকল্প অধীনরে আবশ্যক তালিম নেবাকু ইচ্ছুক চাষী নিকটস্থ কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ যোগাযোগ করুন।
0: আকাশবাণী সম্বলপুর পরিবেশ সূচনার শুণন্তু। প্রাকৃতিক বিপর্যয় ও হিমালয় উপত্যকা এ বিষয়ে কইছন্তি ডক্টর সমাপিকা দাস।
2: সৃষ্টিকাড় পৃথিবী পৃষ্ঠে অনেক পরিবর্তন ঘটি চালিছি। সেই পরিবর্তনগুড়িক মধ্যে কতক ধীর মন্থর গতিরে ঘটুথিবা বেলে আউ কতক অপ্রত্যাশিত এবং আকস্মিক ভাবরে ঘটি থাকে। আপনমানে দেখিছন্তি দেবভূমি উত্তরকাশী পালটি যাইথিলা প্রাকৃতিক বিপর্যয়ের প্রয়োগশালে। হিমালয়ের অববাহিকারে প্রবাহিত ক্ষীরগড় নদীরে উত্তাল জলস্রোতরে মাটি গোড়ি পথর ছোট ছোট হিমখণ্ড ও আবর্জনা ভাসি আসি জনবসতি ও অন্যান্য ভিত্তিভূমিকে ধ্বংস করে দেইথিলা। এইসব ঘটনাগুলিকে নেই পরিবেশবিদমানে কহুছন্তি এহা অন্ধভাবে করা যাউথিবা বিকাশর পরিণতি। ভূতত্ত্ববিদমানে কহুছন্তি হিমালয়ের পার্বত্যাঞ্চলর ভঙ্গুর ও দুর্বল পরিসংস্থা এথিপাইঁ দায়ী। বাদলফটা বর্ষারে বর্ষার পরিমাণ ঘণ্টা প্রতি 100 মিলিমিটর অধিক রয়েছে। পাহাড়ের তীক্ষ্ণ তথা গড়াণিয়া ঢালুরে বর্ষার পরিমাণ 250 মিলিমিটর অধিকা হয়েপরে এবং জলবিন্দুর ব্যাস 4-6 মিলিমিটর এবং বর্ষার বেগ সেকেন্ড প্রতি 10 মিটর বৃদ্ধি পাই। অত্যধিক বর্ষা, বাদলফটা বর্ষা বা হিমহ্রদরে বিস্ফোরণ কারণর হিমালয়ে বারম্বার ঘটুথিবা এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রমুখ কারণ যে জলবায়ু পরিবর্তন, একথা কেহি অস্বীকার করিপারিবে নাহিঁ। এটি আউ এক বিষয় আলোচনার পরিসরকু আসুছি। হিমালয়ের পরিসংস্থা এক ভঙ্গুর এবং অত্যধিক দুর্বল পরিসংস্থা। এই পরিসংস্থা 2500 কিলোমিটর পর্যন্ত পরিব্যাপ্ত এবং দেশের ভৌগোলিক আয়তনর 18%। বিগত 100 বর্ষ মধ্যে দেশে যে প্রমুখ প্রাকৃতিক বিপর্যয় ঘটিছে তার 35% এই অঞ্চলরে ঘটিছে। আমেরিকার নাসা গবেষণা সংস্থা দ্বারা দিয়া ভূস্খলন তথ্য অনুসারে 2007-2017 10 বর্ষ মধ্যে হিমালয় পার্বত্যাঞ্চলরে 1121টি ছোট বড় ভূস্খলন ঘটনা ঘটিছে। 2023 মসিহায় নেচর পত্রিকার প্রকাশিত এক রিপোর্টে কুহাযাইছে যে পৃথিবীর তাপমাত্রা 1 ডিগ্রি বড়িলে উত্তর গোলার্ধরে তাপমাত্রা 15% বড়িব। সেই কারণর হিমালয়ে বড়ুছি বর্ষার তীব্রতা এবং পরিমাণ। সেথিপাইঁ অল্প কিছু ঘণ্টার সময় অবধি ভিতরে এবং সীমিত পরিসীমার বাদলফটা বর্ষা হেউছি, প্রলয় সৃষ্টি হেউছি। বারম্বার বাদলফটা বর্ষা কারণর উপরমাটি দুর্বল তথা ফপসা হয়ে জলধারণ ক্ষমতা হরাউছি। এছাড়া অবিচারিত ভাবে নদী কূলে কূলে নির্মাণ কার্য করিবা, বিঘটন ভিত্তিভূমি বড়াইবা এবং নদী স্রোতরে বন্ধ বাঁধি জলবিদ্যুৎ প্রকল্প করিবা সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের কারণ। হিমালয়ের পার্বতীয় পরিসংস্থাকে ভঙ্গুর ও দুর্বল করিদেবা পছরে থিবা অন্য এক কারণ হেউছি সেই পর্বতকু আচ্ছাদিত করে রাখিথিবা দেওদার জঙ্গলকু কাটি নষ্ট করে দিয়া যাউছি এবং ভূপৃষ্ঠ মাটিকু বর্ষার প্রকোপ পাই খোলা ছাড়িদেবা। দেওদার গছর চের অতি গভীরতাকু যাই উপর মাটিকু বাঁধি রাখিবা সহ বর্ষা ও বন্যারে মৃত্তিকা ক্ষয় এবং পাহাড়ের মাটি অতড়া ধসিবাকু বাধা দিয়ে। পরিবেশবিদক মত অনুসারে সমুদ্র পতনঠারু 2000 মিটর উপরে থিবা হিমালয় পরিসংস্থা এই দেওদার অরণ্য দ্বারা আচ্ছাদিত থিলা। প্রতিবর্গ কিলোমিটরে 400-500 দেওদার গছ থিলা যাহা মৃত্তিকা অবক্ষয়কু রোকুথিলা। মাত্র দেওদার গছ কাঠ ব্যবসায় যোগু এই জঙ্গল নষ্ট হয়ে সারিলাণি।

ইহাদে শুনুন গীতিকার সুব্রত সাইঙ্কর লেখা থু কথাচিত্র অগস্ত্যর এই গীতটা। গীতটাকে গাইছেন অনন্যা শ্রীতম নন্দ, সঙ্গীত প্রেম আনন্দ।

শ্রোতামানে গোটে হিন্দি সিনেমা গীতর ক্রম থেকে আজ দেবদাস সিনেমা নু শুনেছন কতটা গীত গীত মানুষ সঙ্গীত দিয়েছেন ইসমাইল দরবার, লেখা নুসরত বদ্দর আর প্রকাশ কপাড়িয়া। ইহাদে গীতকে গাইছেন উদিত নারায়ণ আর কবিতা কৃষ্ণমূর্তি।

শ্রোতাবন্ধু, আজি হেউছি ন্যাশনাল টেকনোলজি ডে, অর্থাৎ রাষ্ট্রীয় প্রযুক্তিবিদ্যা দিবস। এই দিনটি ভারতর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সফলতাকু স্মরণ করিবা পাই উৎসর্গ করা যাইছি। 1998 মসিহারে ভারতর পোখরানঠারে সফল পরমাণু পরীক্ষা হইতিবার স্মৃতিরে এই দিবস পালন আরম্ভ হইতিলা। প্রযুক্তিবিদ্যা আজির যুগরে মানব জীবনের এক অংশ হয়ে সারিছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, যাতায়াত ও যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ভূমিকা অধিক। আজ যদি আপনার যেতে দূরে থিলে মধ্য মোবাইল মাধ্যমে আমার কার্যক্রম শুনিপারুচন্তি, তাহা কেবল প্রযুক্তিবিদ্যার দান। ভারতর বৈজ্ঞানিক মানে দেশকু বিজ্ঞান ও প্রযুক্তির উচ্চস্থানকু নিয়ে যাইছন্তি। অন্তরীক্ষ গবেষণা, উপগ্রহ নির্মাণ, ডিজিটাল যোগাযোগ ও চিকিৎসা ক্ষেত্রে ভারতর অনেক সফলতা অর্জন করেছি। তবে শ্রোতাবন্ধু, রাষ্ট্রীয় প্রযুক্তিবিদ্যা দিবস আমাকে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব স্মরণ করায়। তবে কথা হল দেশের উন্নতি পাই এই প্রযুক্তিবিদ্যার সঠিক ব্যবহার নিহতি আবশ্যক।

0: আমি আর তাঁকে শাশু শুরু আর পানো কাই তা যেন কুকায় বোধ তেঙ্গালি যে মায়ও এন্দেরা হালেন যে নেন চালের নো মা কিন্তু যদি নাম এরত ই সংসার বন আ কুকায় হাত দুধি চালাবালি আড়পানু নামে পরিবার নু নামে যদি কুকায় হাত দুনটা মাল্লা দিন হেলে আ পরিবার পরিবার লেখা মাল্লা জানা খাতরু কুকায় হাত দুগে গুরুত্ব ইন্নি আতলি সমাজ নু যে নাম যদি আজকে অবদান বন যদি নাম করোনা কামত হেলে যেই নাম আহা আঙ্গত কুকায় হাত দুগে জনম বধ দুর্গা লেখা দু যদি সমাজ নু কিছু অন্যায় অত্যাচার কা ভিন ভিন অসুবিধা মাঞ্জা হলে কুকায় হাত দুধ হি ইলালি কুকায় হাত দুধ তাঁকে মা বুয়ার গে পাখিয়া মানালি তাঁকে ভাই সে পাখিয়া মানালি তাঁকে ভাইস একানে ভলকিরি রস আদগে লাগান মহাপুরুণ প্রার্থনা কামালি আর তাঁকে মঙ্গল কামনা কামালি তা আদ আদগে লাগান দুর্গা দু আ কুকায় বধ লক্ষ্মী হিসাব নু যে তেরিন অনা মহা গিচি আলি একানেকরি এঙ্গি হাত দুস অনস মহস আর স্কুল কস কাপাড়া পাটকি কস তাঁকে মাত ভাবালি একানেকরি এঙ্গে দাদাস কাঙ্গে ভাই সন্টা বার্চা হাজে আমু টিকে চিয়েন বালি আর আ বহুণীত ভাবালি আজি দন্টা ভাবালি যে এঙ্গে নাত নাতিণী গুঠিয়ার একানে ভলকিরি অনর মহর আদগে লাগান আদ ভি চিন্তা কামালি তেঙ্গনা কথা মাঞ্জা যে নেদ অনাগে মহাগে চিয়ালি হাদ্দু বচ্চরিন জেতেরিন তাঁকে পাছিলি তা ননালি বেলে আদ প্রকৃতরে লক্ষ্মী লেখা জেতেরিন পৌঁছালি আর উনটা কথা যে যেতেবেলে সমাজ বধ অনটা ভুল পাবনু কালি হেতকি বেলকে আ কুকায়দ হাত কানিয়ার উপরে হেউ হাদ্দুর উপরে হেউ কা মা হিসাবে হেউ ভল পাবু বন বাতি আর তেঙ্গি এ বাবু হই আমা কালা ই পাবনু কের কোন ইন্য অসুবিধা মানি বলিকিরি আ মাদ কা বহনিত তেঙ্গি কা কানিয়া দেবি তাঁকে আলা সিং যেতকি বলে বুঝাবি যে ইন্যান্য কামনা বোধ ভল মারলি ই পাবনু ক থালি নাম নিজে ঠিক হিসাবনু রত আর আমি পাড়া পাটকি দিহি ভল হিসাবনু র বলিকিরি তাঙ্গা নিবি অনটা ভল পাবু অনটা এদি তা তেঙ্গনা কথা মাঞ্জা যে অনটা কুকায় দিহি যে অন্ধার পক্তি উজ্জ্বল পক তারা হওয়া গে লেখা তাঁকে বুধিছি কা পাবু এদি তা সরস্বতী লেখা আ দিহি অনটা ভল কথা তেঙ্গি বলিকিরি আমি সমাজকে নাম ভুল পাবন্তি ফের ভল পাবুগে পারাঙ্গদাত তা মোটামুটি ভাবে যদি নাম ইসান আলোচনা কামত যে কুকায় হাত দুধ যদি সমাজ নু বার্চা নামে পরিবার নু বার্চা হলে তাঁকে বাড়েটি গুরুত্ব আতলি আ গুরুত্ব বোধ নামে এই কুহা সম্প্রদায়ের ভলকিরি আকানার আর তাম কুকায় হাত দুধ ভলকিরি যত্নার সাঁটালার আউ তাঁকে আড়পা দেখানিকি অক্ক আ বিধি ব্যবস্থা কামিকি আদান বাটিয়ালার আর তামে আড়পা দি ভলকিরি চালরালি আর এই কথা বোধ সরকার ভি ভলকিরি আঁকিছি আর আদগে লাগানতা ই কুকা হাতদার গে ভল লাগান কুকা হাতদার একানিকি উন্নতি নানর তামে হেডুনুতাম নিজে ইলর আর একানিকি তামে ওটা বাড়িটি অবদান রাই নামে সমাজকে তাম এদের কামা অঙ্গনার আ কথান বুঝিকি সরকার ভি তামে লাগান ভিন ভিন যোজনা এই কিছি আর অন্য ভিন ভিন যোজনা ভিতরে অনটা যোজনা মানালি সুকন্যা সমৃদ্ধি যোজনা হলে ই সুকন্যা সমৃদ্ধি যোজনা বোধ একানে নে ই প্রকার যোজনা বন কামা আঙ্গর ইদান কামচকুন আ কুকায়গে কা কুকায়গে যেন মা বুয়া রাতনার তামে এদের ভল মানো আর ইদান একানেকি কামা খাতরি ই হুরমি কথা বন আলোচনা কামাগে লাগান ইন্না আমি স্টুডিও নু বার্চকানার ই আমি কুরে টুলন্তা অশোক কুমার পিং আজ্ঞাঘার আউ ই যেন যোজনা বোধ ই ব্যাংক তারতি মানি বলিকি তা মানে মেহকাদাম বারা তামে গানের নাম দীপত কাচনেখরত আর ই সুকন্যা সমৃদ্ধি যোজনা ই হাতদুর্গে লাগান যেন আতলি বিশেষ করে কুকায় হাতদুর্গে লাগান ইদাদ একান একানেকি কামা খাতরি আর ই যোজনা বন চালাবা খাতরি যে মেনত পিং আজ্ঞা জুহার
1: জুহার
0: এম পহেলা তা নিমেস্তি আহাগে লাগান চাহম যে ই যেন সুকন্যা সমৃদ্ধি যোজনা বানলার ই সুকন্যা সমৃদ্ধি যোজনা বন নে কামা আঙ্গর

0: কিরাণী জোড়িকে মুন্টা রানা একা বনি নেদ মেঞ্চকুন সাংগে সাং তোর এম তথাপি এম ব্যাংক বালা হিসাব এম তেঙ্গালাম নেদ বি যদি ছোটে টেক কুকায় হাত দুটা ধারচা করে নিম অ্যাকাউন্টটা খুলছে দরকার মানলা এই কুকায় গেলাগান সুকন্যা সমৃদ্ধি যোজনা বলিকি আতলি ইভন খোলা এম জবরদস্তি কাম দাম যে নিম খোলা যেনতা কাম চুকুনি খোলা যেহেতু নিমে অ্যাকাউন্ট আতলি হাত দু কেবনটা খোলা যা যে তাঙ্গে ভবিষ্যৎ নু পাড়া গেলাগান কা বেঞ্জা গেলাগান নিমা অসুবিধা মানে ইদান এম এনকোরেজ কাম দাম আলার এন গুটি
1: যে তাম যদি তামে তার তুই বারচার হলে তা ভল দু যদি ভি মাল্লা হলবি ব্যাংক ভি ই প্রকার সহযোগ কামালি আর একানে করি ইন্নে যোজনাটা আতলি যে আজকে ফায়দা আলার ভি হুয়াঙ্গর আকাথানি ব্যাংক আগিয়া ঘর ভি তেঙ্গাল নার গুটি মেলে
0: হই আউনটা দের কথা তেঙ্গালাম টাউন গুটি নু তো সিআরপি মালকারে পাদ্দা গুটি ব্যাংক নু সরকার তার তুই ওটা সিআরপি বলিকি ওটা অ্যাপয়েন্টমেন্ট কামস কিছি স্টেট গভর্নমেন্ট আধা পয়সা চি আধা সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা চি আর এন্দ্র আর গে নালখু মানালি যাহা যাহা ডকুমেন্ট জিন্নেদ ভি বার্নার একা একা জিনিস বর যদি মেনচার হলে এম তাই জান যে কুকুস কা কুকা অকানার কালা উসান ফর্মটা ফিল আপ মা যাহা যাহা মেনা তলি উসান পহলা মেনা আন্তি নি মেনজর মানে একাউন্ট খুলনা তলি মেনজরশন কর কা লোন কামনা তলি ফিল্ড অফিসার কর কা নি পয়সা অতনা তলি কাউন্টার গে কর বলে আ সিআরপি মানালার মেনালার আজকালি এন্দ্রকে ইদান সেন্ট্রাল গভর্নমেন্ট ভি পয়সা চালি স্টেট গভর্নমেন্ট ভি পয়সা চালি আর গে নালখু আর ওটা ডকুমেন্ট মানে পুরা ফিল আপ কামরচর একা একা লাগ বি আর তেঙ্গরচর যদিও কাউন্টর গুটি নু ভিড় রাই মেনা পলদার আর তা লোকাল আলার না ব্যাংক চাহান্তা আলার আর আরাম রেট মানে দ্বিপদ হসি খুশি করি কথাবার্তা মানাঙ্গর
1: তা ই প্রকার সুবিধা ভি আতলি যদি নাম বাল্য থেলে ভি তাম যেতে বাতি অর্চর একামলা
0: হয়
1: তা ই যেন সরকার সুবিধা নাঞ্জিছি কিছি নামে আলার গে লাগান আউ বিশেষ করি নামে কুকা হাত দুগের লাগান যেন যোজনা আতলি আ যোজনা গে ফায়দা নাম যেতির হওনা কথা আউ নাম নামে তারতি যেন আজ্ঞা গুঠিয়া রাতলার তামে সামে ভি নাম যোগাযোগ কামনা কথা আউ ই প্রকার যোজনা যেন সরকার ভি নামে লাগান চিন্তা কামালি আ কথান ভাবিকরি কুকা হাত দের গে ভবিষ্যৎ বন ভাবিকরি নিশ্চিতভাবে ই যোজনা নু সামিল মান্না কথা তো যা হো ইন্না বার্ষকার আর ই সুকন্যা সমৃদ্ধি যোজনা একানে কি নামে কুকা হাত দুর্গে লাগান লাভদায়ক আতলি আর তামে জিয়াবন তামে ভবিষ্যৎ বন একানে কি সুরক্ষিত ইয় আর তামে নটা ঠিক জায়গা নু আসত ই যোজনা বোধ আজকে লাগান অনেক কথা নিম তেঙ্কার তা নাম আশা কামত নামে যেন ভাই ভৌণী উঠিয়ার মেনালার আবার নিশ্চয় ই নিমে কথান্তি কিছু বুঝর আর তামে যদি বি কুকা হাত দুন্টা আতলি হেলে ই সুকন্যা সমৃদ্ধি যোজনা বন তামে চাহান্তা যেন ব্যাংক হোক কা পোস্ট অফিস হোক একা বোধ নেখে লাগান সুবিধা মান আসান জরুর কামর বলিকি আশাল কামালাম আর নিম ভি বার্ষকার আর এতকি কথা তেঙ্কার বলিকি আকাশবাণী তাতি নিমান ভি কেতিনি কেতে ধন্যবাদ জুহার
0: ধন্যবাদ জুহার

0: সংকট স্থিতির মোকাবিলা করবার কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসী ইন্ধন ব্যবহার কম করি সার্বজনীন পরিবহন সেবা ব্যবহার করবার লাগি দেইছন আহ্বান। রাজস্থানর পোখরান ঠানে 1998 মশিয়া আজির দিনে হইতেবার পরমাণু বোমার সফল পরীক্ষাকে সুর্তা করবার লাগি ফি বছর আজির দেশে জাতীয় প্রযুক্তি বিদ্যা দিবস করা যাউছে পালন। প্রধানমন্ত্রী আজ রাতে আসামর গৌহাটি ঠানে পৌঁছিবে। আইবাকাল হিমন্ত বিশ্ব শর্মাঙ্কর আসাম মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ উৎসবটি দেবে যোগ। পুরী শ্রীমন্দির রত্নভণ্ডার রত্ন অলঙ্কার আ মূল্যবান সামানমানকর গণ্তি কাম আজ উপরবেলা 4 বাজেনু হইছে মূল। সন্ধ্যা ধূপ শেষ হবার তক ভিতর কাঠানু ভক্তমানকর বন্ধ রহবা দর্শন। দেবগড় জেলা তিলেইবণি ব্লক পঞ্চায়েত সমিতির জেলাপালঙ্কর যুগ্ম অভিযোগ শুনানি শিবির হইছে অনুষ্ঠিত। জমি পট্টা সংশোধন, কেনাল, নলকুয়া খনন, রাস্তা নির্মাণ বাগির সমস্যার সমাধান লাগি আসিথিলা অভিযোগ। বৌদ্ধ জেলা হরভঙ্গা থানার কিশোর কিশোরীমানকর লাগি সমাজন দেখা দেউথবার ভিন ভিন সমস্যামানকর আপোষ সমাধান, সাইবর অপরাধ, সামাজিক গণমাধ্যম নু শিখবার জিনিস বাবদ গোটে প্রশিক্ষণ কার্যক্রম হইছে অনুষ্ঠিত। বরগড় জেলার আষ্ঠানো ডালুয়া ধানগিনা হইছে মূল। ধান ঘিনবার লাগি 1,05,494 জন চাষী করিছন পঞ্জীকরণ। চীনর সাংঘাইঠানে হইতিবার তীরন্দাজি বিশ্বকপ 2 নম্বর খেপ্তি ভারতীয় মহিলা দল চীন দলকে হরাইকি জিতিছে স্বর্ণপদক। ভুবনেশ্বরঠানে 19 বছর নু কম ব্যাডমিন্টন তারকা তন্বী পত্রী জাতীয় কনিষ্ঠ প্রতিযোগিতা থি জিতবার সঙ্গে জাপান নহেবারকে থিবার এশীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা থি যোগ দেবার লাগি পাইছন যোগ্যতা। এছনির মুখিয়া খবর শেষ হলা। ইতার পরর মুখিয়া খবর শুনিপারবে সঞ্জর 6:05 থি।
1: আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম

শ্রোতা বন্ধু, আজ তো সময় হয়ে যাই কার্যক্রমটি এইটি রক্ষি বিদায় নেবার। বিদায় নেছি উপস্থাপনায় আপনার প্রিয় যুবসাথী ভবতোষ পিসি। নমস্কার।

0: ଯୋଗାଇଛି ନା ନାଇଁ?
1: ମାଖନ ଗଲେ ଯୋଗାସନ୍?
0: ହଁ ନାଇଁ ମାଖନ ବି ଯୋଗାଇଛି।
1: ମାଖନ ତ ବଢିଆ ହେ, ମାଖନ ଶାଗ ଗଲେ ବଢିଆ ଲାଗ୍ସି, ମାଖନ ଫୁଲ ଗଲେ ଭଲ
0: ହଁ
1: ଲାଗ୍ସି।
0: ମାଖନ ମାଖନ ଫୁଲ ଆର ମାଖନ ଶାଗ ଏଇଟା ଖାଇବେ ନା? ମାଖନ ତ ଏଇଟା ପଶୁ ଲମ୍ବ ଚିଲେ ବରବାଦ ହେବା ଚାଲି।
1: ହଁ ହଁ ନାଇଁ ନାଇଁ ଭଲ ହେ, ଆଉ ବଢିଆ ଲାଗ୍ଲା ଆପଣଙ୍କର ସାଙ୍ଗେ କଥା ଲାଗି କି ନା। ଆର୍ ଆମକୁ ଏନ୍ତା କରୁଥିବେ, ଆମର ସବୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନକେ ତ ଆପଣ ଚିଠି ଦେସନ୍, ଫୋନ କରସନ୍, ଏନ୍ତା ଆମର ସାଙ୍ଗେ ଯୋଡ଼ି ହେଉଥିବେ।
0: ହଁ ନାନୀ ଜୁହାର ନାନୀ।
1: ଜୁହାର ଜୁହାର। ହ୍ୟାଲୋ।
0: ହ୍ୟାଲୋ।
1: ହଁ ଡାଏଲ ନମ୍ବର କୃଷି ସଂସାର କେ ସ୍ୱାଗତ ଆପଣଙ୍କୁ।
0: ନାନୀ ଜୁହାର।
1: ଜୁହାର ଜୁହାର। ଆପଣଙ୍କର ପରିଚୟଟା ଆଗ ଦଉନ୍, ତାହେରୁ କଥା ହେମା।
0: ମୁଇଁ କୁମାରୀ ଦୀକ୍ଷା ଗୋପାଳ, ଆମର ଗାଁ ସିନା
1: କେନ୍ତା ଖରା ଚାଲିଛି ଆପଣଙ୍କର ଆଡେ? ଯୋଜନା ଚାଲିଛେ, ମିଲେଟ ମିଶନ କହୁଛନ୍ ତାକେ, ସବୁ ଆଡେ ସବୁ ଇନ୍ତା ମାଣ୍ଡିଆ ଫସଲ ଲେଖେନ ଫସଲ କେ ବେଶୀ କରି ଖ ବୋଲି ସରକାର ଭି କହୁଛନ୍, ଭିନ୍ ଭିନ୍ ରକମର ଜିନିଷ ବନେ କରି। ଯେ ମଡିଆ ଥି କାଣା କାଣା ବନାସନ ଆପଣ?
0: ମଡିଆ ନେ ଇଛନ୍ ତ ଲହୁ ତିଆରି କରତନ୍, ଛୋଟ ଛୋଟ ଛୁଆ ମାନକୁ ସ୍କୁଲ ରେ ବି ଦେସନ୍, ଆମେ ଘରେ ବି ଲହୁ ତିଆରି କରସନ୍, ତାପରେ ଇଠା ବି ତିଆରି କଲେ ହେସି।
1: আর আজকালি যে নূয়া নূয়া রকমের জিনিস বি বনাউছন, কেক বি বনাউছন।
0: হ্যাঁ আর খিরি বাগির বি গায়দা তাকে ঘান্টি কর কর খাইলে বি হেতি।
1: আউ তাকে রুটি সবু দিন যেনতা আমি রুটি বি খাউছু, হে রুটি থি বি আমি ভেটাকে ব্যবহার করি পারমা। বহুত ভাল
0: করে মরিয়া তো রুটি বি কলে হেতি। যা আপন কেনতা আপন মানি
1: আগ্যা
0: আপন মানে কেনতা আপন?
1: আমি সবে বহুত বঢিয়া আছু, আর আপন মানে ফোন কলে আমকু বেশি ভাল লাগছি। যেতেবেলে সিধা কথাবার্তা হেসু নাই আপন মানকর সঙ্গে পুরা
0: মন
1: লাগছি, হেতি লাগি
0: আমকু বি বহুত আমকু বি বহুত খুশি লাগছে। আমি তো গর্দি তো ভাল পাই সে রেডিও স্টেশন কি আমি তার বিনা তো আমি বঞ্চি আর নাই পারি, যে সেটি লাগে আমকু কল কল ভাবে লাগছি, আর কল কল করে কথা হওয়া কে বি আমকে ভাল লাগছি, আর কথা নেই আমার খাইলা আর গুটা গুটা
1: নিশ্চে। তো আউ আউ কানা কহুন, চাষবাস
0: চাষবাস ইয়া তুমি কিছু নেই হে, আমার ইনে ডালিয়া চাষ টিকে নেই হে, মানে পাইন রে সুবিধা নেই না, সেটি লাগি আমার ইনে ডালিয়া নেই না, খালি বসি করি একটা দিন কাটা তা করা না, সে করে ঘরে বসি করি একটা দিন কাটছে, খেল কইতে টিকে করছে আর কা করনা, ডালিয়া তুলে তো আমার আগে ডালিয়া করছে, বাকি রে করুছেন কিন্তু আমার গানে ডালিয়া নেই হে।
1: ঠিক ଅଛି, ବଢିଆ ଲାଗିଲା ଆପଣଙ୍କର ସାଙ୍ଗେ କଥା ହେଇକିନା। ଆମର ଆହୁରି ଭାଇ ବହିନ ମାନେ ଗଲେ ଫୋନ କରୁଛନ୍, ସମକର ସାଙ୍ଗେ ଟିକେ ଟିକେ କଥା ହେମା ହେଲା।
0: ହଁ ନାନୀ, ହଁ ନାନୀ ଜୁହାର
1: ଜୁହାର ଜୁହାର ଜୁହାର। ୟାଦେ ସୁନମା ଗୀତ ପଦେ, ଇ ଗୀତ କେ ଗାଇଛନ୍ ମୁରଲୀଧାରୀ ପତି, আর লিখিছন ব্রহ্মানন্দ বনছোড়।

0: শ্রোতাবন্ধু নমস্কার, বিশ্বপ্রসিদ্ধ শ্রীজগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রাকু আউ কিছিদিন বাকি থিবা বেলে শ্রীমন্দির প্রশাসন তরফরু কেমিতি চালিছে প্রস্তুতি, ভক্তমানঙ্কর সুরক্ষা, শৃঙ্খলিত দর্শন, সেবা কার্য, নীতিকান্তি ও বিভিন্ন ব্যবস্থা নেই কিপরি প্রস্তুতি আরম্ভ করেছে শ্রীমন্দির প্রশাসন, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কু নেই আজ আম গহণে উপস্থিত অছন্তি শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ কুমার পাঢ়ী। আসন্তু আলোচনা মাধ্যমে তাঙ্করঠারু জানিবা আগামী রথযাত্রা পাই শ্রীমন্দির প্রশাসন নেইথিবা প্রস্তুতিমূলক পদক্ষেপ সম্পর্কে। স্যার নমস্কার।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু।
0: রথযাত্রা 2026 প্রথম সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই, তেবে এই সমন্বয় বৈঠকের কোন সবু বিশেষ নিষ্পতি নিয়া যাই ও শ্রীমন্দির প্রশাসন এবর্ষর রথযাত্রা পাই কিপরি প্রস্তুতি আরম্ভ করেছি সে সম্পর্কে আমার শ্রোতাবন্ধু মানুষ টিকে অবগত করাইবে।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু। আপনার জানি যে চলিত বর্ষ ইংরাজি জুলাই মাস 16 তারিখ দিন শ্রীগুণ্ডিচা যাত্রা বা শ্রীঘোষ যাত্রা অনুষ্ঠিত হওয়ার যাচ্ছি। এথিপাই শ্রীমন্দির প্রশাসন তরফর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সমস্ত যেতে বি সরকার অঙ্গ অছি সমস্তে প্রস্তুতি আরম্ভ করে সারে। বিশেষ করে আমি শ্রীমন্দির প্রশাসন তরফর যা বি ঘোষযাত্রা বা রথযাত্রা নীতিকান্তি অপর বিশেষ গুরুত্ব দৌ এবং প্রস্তুতির সবুঠ বড় পর্ব হল রথ নির্মাণ। চলিত বর্ষর রথ নির্মাণ যা বি আবশ্যকীয় প্রস্তুতি করা কথা বা সামগ্রী সংগ্রহ করা কথা তা উপরে প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছে। আপনার জানি যে এই বর্ষ দেবস্নান পূর্ণিমা 29 জুন 2026 পড়ব এবং এথর যেহেতু যোড়া জ্যেষ্ঠ পড়ুছি তেমন সেইপাই এই বর্ষ নেত্রোৎসব বা নবযৌবন দর্শন 14 জুলাইরে পড়ব এবং উভা যাত্রা অছি 15 তারিখ দিন, যেদিন কি রথ আজ্ঞামাল বিজয় হব এবং শ্রীগুণ্ডিচা যাত্রা হব 16 জুলাইরে। তারপরে হেরা পঞ্চমী দক্ষিণ মোড় সন্ধ্যা দর্শন হয়ে বাহুড়া যাত্রা চলিত বর্ষ 24 জুলাইরে অনুষ্ঠিত হওয়ার যাচ্ছি। তা পরবর্তী দিন অর্থাৎ 25 জুলাইরে সুনাবেশ, 26 জুলাইরে অধরপণা এবং 27 জুলাই 2026 নীলাদ্রি বিজয় সহ চলিত বর্ষর ঘোষযাত্রার যা বি প্রমুখ নীতিকান্তি সম্পন্ন হব। এথিপাই যা বি সমন্বয় করার কথা আমি শ্রীমন্দির প্রশাসন তরফ আরম্ভ করে সারিছু। আপনার সূচনা নিমন্তে কহিবি রথ নির্মাণ যা বি দরকার রথ সংহিতা অনুসারে নয়াগড় বর্ণখণ্ড অধিকারী সেতরে যোগসূত্র রক্ষা করে আমাকে প্রতিবর্ষ রথ নির্মাণ 865 খণ্ড রথ কাঠ দরকার পড়ি থাকে এবং চলিত বর্ষ যা বি আবশ্যকীয় রথ কাঠ রথ খোলা পাই এবং আমার খপুরিয়ারে যে সমিল অছি বা করতকল অছি সেতরে সেমানে প্রায়তঃ যোগাই সারলেনি এবং বাকি যাহা অছি তাকু আমি আমাকু সেমানে প্রতিশ্রুতি দেইছন্তি ঠিক সময়ে তাহা যোগাই দেবে। রথ কাঠ সহিত রথ নির্মাণ পাই আহুরি যাহা বি ব্যবস্থা করিয়া কথা আমার পরম্পরা অনুসারে তাকে আমি করে সারিছু। আপনার জানি যে অক্ষয় তৃতীয় দিন রথ নির্মাণ কার্যর অনুকূল হয়ে থাকে এবং তা পূর্ব শ্রীরাম নবমী দিন করতকল যে অটকরে সেটি রথ কাঠর চিরট অনুকূল হয়ে সারিছে এবং পরম্পরা মোতাবক রথ নির্মাণর যে মহারাণা সেবক অই সেবক অমার সেবক কিংবা রূপকার সেবক সেগে শৃঙ্খলার সহিত রথ নির্মাণ কার্য আগেই চালিছে। এবে বাকি যা বি দিবস গুড়ি অছি সেথিরে আমি আশা করিবা যে যা বি হবা কথা ঠিক হিসাবে হব শ্রীক্ষেত্রের হৌরী তিথি দিন প্রতি রথর দুইটি নেখায় চক অখ সংযুক্ত করা হচ্ছে তেমন মহাপ্রভুঙ্ কৃপার সবুকিছি ঠিক হিসাবে সম্পাদিত হচ্ছে এবং রথযাত্রা নিমিত্ত যা বি অন্যান্য দ্রব্য যোগান অছি নীতিকান্তি তার বি আমি সুব্যবস্থা করে সারিছু।